কাঁদি মিত্র মাত্র করিয়া যত শ্রী গোবিন্দ তাদের করেন নিধন শাম্ভ বিদিত বান বাল্য গো শ্বশুর বুঝিলেন।